কাজী মিত্র মাত্র করিয়া যতন, শ্রী গোবিন্দ তাদের করেন নিধন। শাম্ভু বিদিতবান বাল্য গো শ্বশুর বুঝিলেন।